বন্দনা সোনচন্তী আকাশবাণী বারিপদা কেন্দ্রর কার্যক্রমে এথর শুণন্তু শিল্পী সরিতা দাস গাইথিবা ভক্তিগীতটি রচনা করেছেন অরুণ মন্ত্রী।

0: সুবল কুমার স্যার, কোথায় গ্রাম পোস্ট ফোনে ভাই, আমি জেলা বরগড় আছি।
1: কেমিতি অছন্তি সুবল ভাই?
0: বহুত বড় আছে, আপনার কেন আছেন?
1: মতে ভালো আছি। আপনার অঞ্চলে কোন সব চলছে বে?
0: আমার গানে সমস্ত বড় আছেন আইয়া, ও ইয়াদে তো আমার খরিফ ঋতু নেই চাষ কাম আরম্ভ হবা, বর্ষা এটা 2 দিন হলান হইয়ে, আর ধান বুনাবুনি কামটা টিকে আরম্ভ হয়েছে আজ্ঞা।
1: আচ্ছা, আপনার ধান তলি পকাতে না কোন কোন সব করতে?
0: তলি পোকা বি হয়ে আজ্ঞা, ও ট্রাক্টরে জ্যোতি করি মানে উপরে বুনা হয়ে কাদ করে যেটা কইস আমি এটি সমলপুরি ভাষার অছরা যা আইয়া।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, সে ধান গজা করি বুনা হবে না সেমতি?
0: না, গজা করি কি নাই, গজা করে বুনা হবে
1: নিশ্চিত ভাবে। গজা নকলে সে ধানটা পুতি যাব মানে, কাদ যেহেতু হয়েছে না তলকু চাল যাব মানে, সে বাহারিবা বি অসম্ভব। তেণু কাদটাকু পুরা প্লেন করিকি তারপরে বোনাতে।

পরে পরে শুনিলে কেতোটি ঝুমর পরিবেশন কলে শিল্পী হাড়িরাম মহন্ত এবং সাথী আকাশবাণী বারিপদা। সময় দিন 12:30 পরবর্তী কার্যক্রম শুনিপারে কিছুক্ষণ মধ্যে। রিলে করছু বিবিধ ভারতী প্রসারণ সেবার।

0: বেশ পরিচিত। অসলরে কেন ক্রিস্টালস নামক এই নদীরে পাঁচটি ভিন্ন ভিন্ন রঙ দেখা যায়। ন্যাশনাল জিওগ্রাফি অনুসারে এই নদীকে গার্ডেন অফ ইডেন বা দেবতামানঙ্কর বগিচা বলি কুহাযায়। জুলাইরু নভেম্বর মাস মধ্যে এই নদীর জলধার হলদিয়া, লাল, সবুজ, কলা, নীল আদি রঙে আপে আপে সুসজ্জিত হয়ে থাকে। তবে এর বিভিন্ন রঙর ভিন্ন ভিন্ন কারণ রয়েছে। পানি ভিতরে কলা রঙর পথর চটাণ, সবুজ শিউলি লগা বালি, হলদিয়া গছ যোগু নদী পানিরে বিভিন্ন রঙ দেখা যায়। এসবু উপরে সূর্যকিরণ প্রতিফলিত হয়ে পানির রঙ মধ্য বদলাই দিয়ে। 62 মাইল লম্বা এবং 65 মাইল চৌড়া বিশিষ্ট এই নদীকে দেখিবা লাগি লা মাকেরেনা শহর যাওয়াকে পড়িথায়। নদী সজ্জা পথুরিয়া হইতিবার সেথিরে কোনসি বিপজ্জনক জীব বা মাছ রহন্তি নাহি। জলবায়ু পরিবর্তন কেবল মানুষ কি জীবজগত নহে বরং নদীকে মধ্য প্রভাবিত করুছি। এর প্রমাণ দেখিবা মিলিছি আমেরিকার আলাস্কা রাজ্যরে। বৈজ্ঞানিক মানে সেঠারে 75টি স্থানক নেই গবেষণা করিবা পরে সেঠাকার ঝরণা সহিত নদীগুলিকর রঙ মধ্য বদলুথিবার কহিছন্তি। এই পানির রঙ নারঙ্গী হয়ে চালিছি। পরমাফ্রস্ট তরলিবা যোগু পানির রঙরে এপরি পরিবর্তন আসুছি বলি জানাপড়ছি। পরমাফ্রস্ট হেউছি মাটি তলে স্থায়ীভাবে জমা হয়ে রহিথিবা এক স্তর যেউথরে মাটি সহিত বিভিন্ন খনিজ পদার্থ মিশি থাকে। এহা তরলিলে সেথিরে হাজার হাজার বর্ষ ধরি মিশি রহিথিবা লৌহ, তম্বা, সীসা আদি বাহারি পানির রঙ বদলাই দিয়ে। কিছুদিন পূর্বে হাওয়াইর এক দ্বীপরে থিবা পানির রঙ বি এভলি কারণরু গোলাপি দেখা যাউথলা। এই তথ্য নেচর অ্যান্ড এনভায়রনমেন্ট জর্নালরে প্রকাশ পাইছি। ভারতরে এমিতি এক নদী অছি যাহার পানিকু ছুইবা মনা। এই নদীটি অভিশপ্ত বলি পরিচিত। এর নাম কর্মনাশা। এহা উত্তরপ্রদেশ এবং বিহার দেই প্রবাহিত হেউথিবা বেলে গঙ্গা নদীরে মিশিছি। নদী পানিকু দেখিলে লোকে খুশি হেউথিবা বেলে এই নদীকু দেখিলে এর পানি ছুইবাকু বি কেহি সাহস করন্তি নাহিঁ। বিশেষ করে শুভকর্ম করিবাকু যাউথিবা লোকে এই নদী থারু দূরেই রহন্তি। কিম্বদন্তী কহে সত্যব্রত বা ত্রিশঙ্কু নামক রাজা সশরীরে স্বর্গকু যাবা লাগি গুরু বশিষ্ঠঙ্ক আগারে ইচ্ছা প্রকাশ কলে। তপস্যা করিবা পরে ত্রিশঙ্কুঙ্ক ইচ্ছা পূরণ হইথিলা এবং সে স্বর্গকু যাইথিলে। হেলে সেঠারু দেবরাজ ইন্দ্র তাঙ্কু ফেরাই দেবারু সে আকাশরে ওলটা ঝুলি রহিলে। কুহাযায় ত্রিশঙ্কুঙ্ক মুহরু লাল পড়ি এই নদী সৃষ্টি হইথিলা। শেষরে গুরু বশিষ্ঠ নিজে তাঙ্কু অভিশাপ দেইথিলে। এহা যোগু নদী মধ্যে অভিশপ্ত হইথিলা। স্থানীয় লোকঙ্কর বিশ্বাস এই নদী জলকু ছুইলে নিজর হেউথিবা কাম মধ্যে বিগিড়ি যায়। নদীরে জলধার প্রবাহিত হইথায়। তবে বিশ্বরে এমিতি এক নদী অছি যেউথিরে পথর প্রবাহিত হেউছি। এই নদীরে এতে পথর বহি চালিছি যে এহা পথর নদী বা স্টোন রিভার নামরে পরিচয় পাইছি। এহাকু স্টোন রন মধ্যে কুহাযায়। এভলি বিচিত্র নদী রুষরে প্রবাহিত হেউছি। এহা নিকটরে দেবদারু গছর ঘঞ্চ জঙ্গল থিবা বেলে বিভিন্ন পশুপক্ষীঙ্ক উপস্থিতি এঠাকার প্রাকৃতিক সৌন্দর্যকু দ্বিগুণিত করিছি। কারণ যাহা হেউ না কাহিঁকি পথর নদী পর্যটকঙ্ক পাই প্রমুখ আকর্ষণ পাল্টিছি।
1: আকাশবাণী বারিপদা প্রচার করছু আদিবাসী সঙ্গীতর কার্যক্রম।
2: আদিবাসী সঙ্গীত কার্যক্রমে আজ শুণন্তু মুন্ডারী সম্প্রদায়ের গীত পরিবেষণ করছেন ছাটিয়া সিং এবং তাঙ্কর সাথী কলাকার মানে। সৃষ্টির বৈচিত্র্য এবং গছলতা আউ ফুল আদির অপরূপ সৌন্দর্যকু যেতে বর্ণনা কলে মধ্যে যথেষ্ট নুহে। এগুলিকু নেই অনেক গীত আউ সঙ্গীত শুনা যায়। খালি সেটিকি নুহে, আজি বি প্রকৃতির এই সৌন্দর্যরে বিমোহিত হই মানুষ আহরি অনেক নুয়া নুয়া গীত আউ সঙ্গীত সৃষ্টি করি চালিছে। আজির প্রথম গীতটি মধ্য এই প্রকৃতি উপরে আধারিত। নৈকূলরে এক কিয়াবুদা সময় হলে সেথিরে ফুল ফুটে, কিয়ে জানে কিয়ে ন জানে তার হিসাব নাহি, কিন্তু সঞ্জ হলে সুলুসুলিয়া ধীর পবনরে তার বাসনা চারিআড়কু মহকি যাই সমস্ত জনমনকু আকর্ষণ করে।

ছাতিয়া সিং এবং সাথী মানে গাই মুন্ডারি সম্প্রদায়ের গীত শুণিলে। সাথী মানে লে ডাক্তর সিং, রামচন্দ্র সিং, মুনিমণি সিং, বদেনমণি সিং এবং কুনিমণি সিং।